কম্পিউটার বিক্রি করলে শিকাওলে আনি মারমাত করলে নেপাল কে নম্বর ওয়ান হার্ডওয়্যার সফটওয়্যার এডুকেশন সেন্টার সিপিএন মা কম্পিউটার পাওনো কা সাথে কম্পিউটার শিকাওলে রকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিক্রি ঘর মই ব্যাংক মই হবি স্কুল অফিস দুন সুকেই সং সংস্থা মা বিক্রি তেই আয়ের আপ বানাউনে সুবিধা পিন ছ জুসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকচা কুপিন ব্যবস্থা আছে হয় কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইন ছ সিসি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি পো জোড়িন ছ থাও আমার মনে রাগে রাগে তাল নো বেতাল মহিলার ফের দুকা পাইয়েলা ঝুষে হবে ফোন নম্বর 0115547887 98420535141 হব হয় গুড ভেরি গুড ভেরি গুড।